আসসালামু আলাইকুম, আকাশবাণী কারগিলি কানা আছিনমুনি প্রোগ্রাম পো ফ্রচুকপা আচাংয়ানতে খানমাল্লা হাজির সংসেদ আচি জুন আসসালাম পো ফ্রদমাচন সংশিক ইয়ালে রিন মছে আছিনমুনি প্রোগ্রাম আর গালুজা খান আছিনমু কাগা ফোনন দ্রিয়াং মায়ো দেনতাং সাগার গালুজুক সিয়োদনা ননমে ছানমে দিয়াং গামসেন মনাম বুজুক সে দুকতুক আছিনমুনি প্রোগ্রাম পেনু সাগত সিনাল্লাং আজ ওয়েন মহোৎসব উইগি স্কোলা ইয়ান্তে খানমাল্লা স্পেরা সুমজেরেত ইয়াং দের গ্যাবনাং আতি সুটেনাং নদিকা ফেসপা ডনফো স্টেট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট প্রজেক্ট associate nomo kanizla skyo ju sikyon syot khonikana yentanga tiswe gang lepchukpi phaluxbet di wen mahotsa wigi skola entikhan malas pererik zerbi phaluxbet chana di wen mahotsa bharat yang nug lo leka julai pehla hafte anuk malla khomachu di jakpo shingla se qomi tehwar chi ke zeres chiachu di ton pokhorang chang malak chus khimo tangcha yang ngati chokyot gauzena jangalat di tahfuz bacha yang mimang sunla kharkhori tahfuz yani kharkhori baryanu lekhmo jakpe baryanu shang school bacha inzo chana changma lakchus ngati mi chhyanuk mana chachain jazamna dikana ngatanga oxygen thobet ya ngatanga nangai ngatanga ga chiza chingatanga chona ka to zgoi in barban chi in ya ngata thoga in nakral bu in ya urdungma in mardung in dungang mangatang dilchang malak chuni kananga tanga thobe tha yang dak sangatanga charpa yomi nizam pang gyala lushas in chukdi ngatilchang malak chus pag zikhi motang sega matsang chang malak chus kibona tho theka ngatanga charpa nam khorcha do chachas in chuk chana darenga tanga chang malak chus sun khimo tang na ka to chigire sinanga zen tang sna zer sang kiti kananga tanga oxygen pu khimo top chin yang ati gala shi in na nga tanga di chang malak chus sun ngati mingna nga tanga ngati mi chang las la yong at ya zo lang ati di sa in na ka to ngati sa ga ma se ga yod na chang me gyod na ka to de sa tham se jak chin chu khos kru li cha chu cha men chu ak sang atanga hun me la char pa ki mo na ka to sa kru le che de ru de ngat do ru de me jaga ni ka nga chu ke zur la yo tang chang malak sus sik ngati jing chu de kana zur pa ngatel chang ma tang sod na ka to de jing pu cha te cha cha men chu chu chus kru la kher cha men chu che zaba na khwe de ru tu sin is yani patagonis de chu de sa tham se jak chin chu de chang me stro লিকা খুয়ে দিয়ে সাক্ষাৎ পং গেলা লুসাস ইনচুক ছানা দি